0: ওকে দেখ মালকো ভিন্তিস জানে মাকা মুজিকা ফুরাক নেবে হুসি বেলুন সালে সফরে শোনা বা মালকো ভিন্তিস ইতা বা কন্টিনিউ না ফাতিং ইতা নিয়া প্রোগ্রাম হে বেলুন জাস্টিং হানেসান জুভেন্টুডি মেহে সাইডে মাকা ইতা বো চিরা ইহা হরে কন্ট্রোবি বা না সাউং নো ফো আপোয়ু বা ডেজেন ভলিমেন্টু
1: লস দুনি কাতাক ইতা জুভেন্টুডি রানে জুভেন্টুডি ফোন এরা মিলেনিয়াল নে ইতা নে মক জুভেন্টুডি তাম্বানে মাকা ইতা হানেসান রাম ফোন ওটাস ফোন বা না সাউন্ড ফোন ইডা নে ইদে জুভেন্টুডি মুস্তেঙ্গি হানোইন ইডা কে ফোন লাওসন আতু কন্টিনিউয়া বা হানোইন ইডা কে সিরা হালো লা কন্ডিস ও সিদো সাউন্ড ও কন্ডিস সাউন্ড কা আম্বিয়েন্টে পোবুনি নিয়ান মাবি ইদা প্রেসিজা হা হোরিস হানোইন ইডা কে ফোন হানোইন ইডা কে ডিয়াক বা পোবু ইডা নে নেবে মাক ডুরান্তে নে ইদা আরে না সাউন্ড ইন্ডিপেন্ডেন্সিয়া মাইবে না ফাতিন ফোলিং হে ডিপেন্ডেন্সিয়া নে মা প্রবলেম আগরা হাউনি মেহি বা না সাউন্ড ইডানে বা কন্ট্রিবিউ বা ডেভেলপমেন্ট নি হাউবিলে দেহাম বহুত টেপতে বেশ তাম্বা সাইডে মাউ দেহাম বহুত হুসি ইনিসু হাওয়া প্রেন্ডে নহ কনসিয়েন্টে বা রিয়ালিডাডে না সাউন্ডে প্রেসিজে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট নি মক মডার্নাইজেশন সোসাইডাডে আন্তিগা কা সোসাইডাডে আত্রাজাডু বা সোসাইডাডে মডার্ন কা সোসাইডাডে আভান্সাডু নে মক ইম্পর্টান্টে আগর আতু ট্রান্সফর্ম সোসাইডাডে মাকা ইতা তেঙ্গি ট্রান্সফর্ম লুক ইতানি হানোইন আদু ট্রান্সফর্ম ইতানি হানোইন মাকা ইতা প্রেসিজ কুইনেসে লাই সিএনসে ইদানে বে মাকা বেলে হাতুর ইতা হুজুস্তু নে মাকা নেসান ওইন হাউনে কোলেগা কা হাউনে বেলুন দে হানো না কাতাক সিএনসে এমএল মার্সিস্টা লেনে নিস্তা নে সিএনসে ইদা কে জুস্তু মাস ডালা বারাক এমারি হেন সিএনসে ইদানে মা গ্লাডিয়াক সিএনসে ইদানে মা গ্লাডিয়াক মা বে আওয়া কারাতে দে নেসানে সে ওলা গোস্তে সিএনসে এমএল ওলা গোস্তে মসুনে লিভার ডাডে রাসি তাম্বা সিএনসি ইডা নে মাকা বেলে আতু ট্রান্সফর্ম আইতা সে হাউ ডিয়ান কলিয়া কোন বা হাউনি আতু কন্ট্রিবিউ বানা সাউন্ড ইয়া ইন প্রিমিয়ার হাফ ওয়েন মরিস মাই আগোরা হাউ ইজ আরোপা মোস ডেট মুসা কন্ট্রিবিউ বানা সাউন্ড নে কন্ট্রিবিউশন বা ডিসএমবলমেন্ট সে জোবেন টু ডি ইডা প্রন্টু পারা হালো নিনিয়া বদ্রুমা ইডা নেমস কন্ট্রিবিউ বা ডিসএমবলমেন্ট সে হাউ মরিস মাই সে ইতা মাইও সে আসাম বলন তার সিরা ফর এক্সাম্পল এমআইডা আকার কি ইনিশিয়েটিভ আতু হিলি ফয়ার সোয়ে ফয়ার হেনে ফাতিন ইডা নেমস কন্ট্রিবিউ বা ডিসএমবলমেন্ট ইডা তাম্বানে মাক কন্ট্রিবিউশন দে বা ডিসএমবলমেন্ট বা জবেন টু ডি দে ফুরা ক্লিউ ডুকে বা ইডানে বে মাক হাতেনে দে কোয়ালিয়া মাবে লা হাতেনে রিলিজ লা হাতেনে ট্রান্সফর্ম ইডানে মাক ইতা সাই প্রোটাগনিস্ট বা ইতানি আনরাসি ডিসএমবলমেন্ট নে মনোটন কা পারাডু তাম্বাদে ডাল ওয়াইন এমলা কনসিয়েন্টে বা রিয়ালিটি নে রিয়ালিটি ইডানি হাসোরুনে রিয়ালিটি হাসোর মানে সেন সাইডা রিয়ালিটি ইডানে বে মাক নি সিনতি নি আনে নি ইয়ে প্রিজাউন লারন মাবে নি সে হাতেতে কা তাক আই এম ওকে হরিয়া কেলা ইতা লিগা বা জোভিন টুডি দে উলু সিরা ফোতি সের নে তেমা হুসি দেওয়ান সোলদার ইসা সিরা তেতে রে দিয়া ক্লিউ লাকম তিতলু ডুকে লাকম পাদ্রিয়া সে জোভিন টুডি দা আগোরা ইতা দিয়া ক্লিউ হাতে তে কাতাক আমি জোভিন টুডি লাকুই আতাম বাডালা রুয়া কা আতান তান কা আতাম ফোম ইয়া না সাউনি দা আতু লাকুই সাই আতান মাকা যে তেং কনসিয়েন্টে বারে লে দাদে যে তেং গে আপ্রেন্ডে আপ্রেন্ডে আপ্রেন্ডে নো আপ্রেন্ডে সো উনিক হুসি আপ্রেন্ডে হুসি হালু লিতুরা ইডানে মাক সাই হানেসান তাম্বা ইতানে ডুতিনে ইতানে ডেভের ইর আগর